Más daño con muchas gays, pirle, con mala, con aray, más con aún. Hombre, pirat, su cuchipian, churi ya payo, ti, con pucho, quinta, en duque, to pa' intentar ya duche. কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারো এন্ড সাতো এডুকেশন সেন্টার হো নিয়া ও সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক মই হবি স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো তেই আয়রা প বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা ছ হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম ও ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট ফোন পর জোড়ি ছ থাও আমার মনে লাগে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইয়েলা ঝুষি আর এ ফোন নম্বর 0115547787 9842535141 আর ভয়ো আর গুড ভেরি গুড ভেরি গুড।

más daño con mi carnaval, pirle, con mala, con el animal, ¿no? Hombre, pirato, con si bien, churri ya payo, ti, con pucho, quinta, en duque, tu pa' intentar ya duche. কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারু এন্ড সাপোর্ট এডুকেশন সেন্টার হনি সিপিএন মাত কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে না ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই সব স্কুল অফিস দুন সুকেই স্থান সস্তা মা বিগ্রো এই আয়ের বনাওনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর দু ইন্টারনেট পানি পর জোড়িনছ থাও আমার মতে রাঙে রাখে সব তাল নো বেতাল মহিলার ফের দুকা পাইয়েলা ঝুষে হবে ফোন নম্বর 0215547787 9842535141 হব গুড ভেরি গুড ভেরি গুড।